0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাইরাঙ্গা লয়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হেদি মুন্না আবার হা উপাওয়ে

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুনা রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ ভি দাড়ভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুন আল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি ভি দাড়ভে দেভিয়ে ফহে ইতুরে কলেগ ফাণ কোফা ইসকুরাবা ভি দাড়ভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে পিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা ভি দাড়ওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেম ওয়াগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদ কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতিহে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তত্তকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনকি ইনসানুগে এমমে হা কান্তত্তং হাল্লুকো দিনমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মে রীতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকীকাতেন্নে ওয়াহাকাতাকে

0: ইসরায়েলুগে দারিং করে আলম ওয়েরিং এখান্ত দন্নাখাং এই এউরেন্না এবাহি মাক্কাগে মুশরিকুন্না হেক্কে খামগা নুয়ে হিয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস।

0: You okay?
1: No, I went down like an old lady. I really hurt my knee.
2: Come on up and get it off, no? Come on.
0: Anyone we can sue?
1: There was this nice guy that helped me, though.
0: Is he good looking?
3: Before you go, take your book, souvenir.
1: Be happy for this moment.
4: রিলিজ করি আনফেথফুল্লাকি এড্রিয়ান লাইন ডাইরেক্ট করি ফিল্মে ফিল্ম ফেনিগিনদানি ডায়ান লেন রিচার্ড গিয়া আদি অলিভিয়ে মার্টিনেজ ফান্সাস মিলিয়ন ডলার বাজেট কু ফেদি মি ফিল্ম বক্স অফিস হুগা সাতেক নাবার পয়েন্ট এক মিলিয়ন ডলার লিপুণ মি ফিল্ম ডায়ান লেন দেখে মোড় একটিন ওস্কা আদি গোল্ডেন গ্লোব নমিনেশন লিপুণ
1: I just wanted to call you and thank you, and I wanted to send you a bottle of...
3: Come and see me. I'll make you some coffee.
1: Here I am again.
3: Want to dance?
1: No.
3: Your eyes are amazing, you know that? You should never shut them.
4: হিন্দি ফিল্ম মার্ডার রিলিজ বেদি হাসাত বর্ণাহারু মহেশ ভট প্রোডিউস কো অনুরাগ বাসু ডাইরেক্ট করি মি ফিল্ম গে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি